0: বড়ে, এ বড়ে, আইনা আইলে ছুটি সারিস কি
1: জাড ধোকের আউদা রাখিকো বারো বজে সম খানা কুড়েরই বসনু পড়নি হলা হাইনা
0: ও ঠিক ভনিস শ্রীমতী ভয় পাশি শ্রীমান লাগ করনু পারে না তা
1: দিন ভরি ঘরকো কামলে থাকিকো জান অনি অজই রাতি সম কুড়েরো বসনু পড়নি যাহা রক্সি ধোকিও উতাই ছুটি হুনে নি ইউ আধা রাতমা কি আউনু পড়ো অর্কালাই দুঃখ দিন
0: এ মেরে ঘরমা বসে মেরে খায়ের মলাই নে গালি করনে তলাই তো উতাই না পুগের হো কে নসক্নে ভনে কুর নসক্নে ভয়ে যা ইয়ো ঘরবাট যা ও এবড়া বচ্চা জন্মাউন নসক্নে আইবে মলাই পনি চাইয়া ছাইন গইয়া লাইনে রে অলিনি গইয়া

এলার্জি, ছালা রোগকার সমস্যা, পুরানা রোগাখোকি, টনসিলাইটিস, অনিদ্রা, মাইগ্রেন, ডিপ্রেশন, মানসিক তনাব, হাত খুট্টা, ঘোড়া, কুহিনা পোলনে বা ঝমঝমাউনে, হজ্জি খিয়ের, হাড় জোর্নি, মাংসপেশি বা বাসকো দুখাই, ইউরিক এসিড বড়েকো, মহিনাওয়ারিকো দুখাই, যৌন সমস্যা, বাঁঝোপন, মূত্রপন, অরুচি, মধুমেহ তথা উচ্চ রক্তচাপ জস্তা সমস্যাহরু ছন। ছন মানে আধুনিক মেশিনকো সাথমা সম্পূর্ণ সেবাকো উপচার একই ঠাউমা গরিন্ছ। প্রাকৃতিক চিকিৎসালয় দীর্ঘায়ু হসপিটাল প্রালী, তিলোত্তমা 5 মড়িগ্রাম রূপন্দেহী, ফোন নম্বর 0175624559 র 98645 78232।